নমস্কার। শিশু রাইজ শুণুথিবা সবু শ্রোতা মানুষ কার্যক্রমক স্বাগত এবং শুভেচ্ছা। এইটি আমার কুনি কুনি ভাই ভৌণী মানে বসিছন্তি। নমস্কার। পিলা মানে আমার চুপচাপ হয়ে অতি সুন্দর ভাবে ভালো পিলা হয়ে বসিছন্তি। পিলা মানুষ দেখি খুব খুশি লাগুছি। তাহলে পিলা মানে আমি তো কার্যক্রম আগকু নেবা। কার্যক্রম প্রথমর আমি টিকে ঠাকুরঙ্ক না নবা বা ঠাকুরঙ্কর না নেই আমি আমার কার্যক্রমকু আগকু বড়াইবা। তাহলে পিলা মানে তুমি মানে সবু ঠাকুরঙ্কর ভজনটিয়ে জনানটিয়ে বা প্রার্থনাটিয়ে গাইকি শুনাও, তাপরে আমি আমার কার্যক্রম আরম্ভ করিবা।

0: হ্যালো কাসুনি,
1: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার। আজ্ঞা,
1: কুমারী দীক্ষা গোপাল, গ্রাম সিনাপড়া, পোস্ট করলা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি কহুথিলি।
0: হ্যাঁ ভৌণী দীক্ষা গোপাল,
1: হ্যাঁ দাদা, আপন মানে কেমতি আছন্তি?
0: বহুত ভালরে অছু। আপন স্পিকার অন করিছন্তি বোধহয়?
1: হ্যাঁ, স্পিকার অন করি দেইছি, কমে দউছি। হ্যাঁ,
0: আজ্ঞা
1: এবে কমিলা দাদা।
0: হ্যাঁ, এবে কমি আসিলা। দীক্ষা গোপাল ভৌণী, আপন তো টেলিফোন করিথিলে আমার এই কার্যক্রমকু এই কিছু সপ্তাহ পূর্বরু।
1: হ্যাঁ দাদা,
0: কার্যক্রম শুনিলে কি নাই?
1: কার্যক্রম শুনিলি, অধা অধা শুনিলি, অধা অধা শুনিলি নি, কারণ রেডিও টিকে কম আসে, তো
0: হুম হুম
1: সেতবেলে মু শুনি পারে নাই, আর যেতেবেলে আসিলে সেতবেলে শুনে। মতে সবু কার্যক্রম ভালো লাগে দাদা।
0: আচ্ছা আচ্ছা, আপন আকাশবাণী আমার এই রেডিও কো কেতে বর্ষ হলানি শুনুছন্তি?
1: যেতেবেলে আমার জেজে বাপা, জেজে মা, আউ আমার বাপা, বড় বাপা মানে রেডিও শুনুথিলে, সেমানে মতে ছোটবেলু এমিতি শুনুথিলে শুনুথিলে, মু রেডিও মানে রেডিও মানে কিছু জানি নথিলে, তারপরে রেডিও শুনিবাকু মু বি আগে গলি, আর রেডিও এবে বর্তমান বি শুনুছি।
0: এবে আকাশবাণী আমার 90 বর্ষে পৌঁছি যাইছি। আকাশবাণী কু আপন কেমিতি ভালো পাঁতি?
1: দেখুন তো দাদা, সে তো আমাকে বহুত শিক্ষা দেইছি, পানি পাগ ঠারু আমাকে সে সে কইছি যে কেবে বর্ষা হব, কেবে কোন হব, আর কেবে পাক শুকিলা রহিব, সেই কথা মধ্যে শিখিবাকু মিলুছি। রেডিওরে আমাকে বহুত কিছু শিখিবাকু মিলুছি, আর রেডিও গোটে এমিতিকা জিনিস যে মানে চিনার পরিচয় মানে অন্য লোকক সহিত বি আমাকে চিনার করাউছি। সে রেডিওটা মানে দূর দূরান্তর দেশ বিদেশ ঠারু আমাকে লোকে চিনিছন্তি রেডিওরু। রেডিওরে আমি যেবে ঠারু কথাবার্তা হেলু, রেডিও যেবে ঠারু শুনিলু, আমাকে কেহি বি জানি নাহান্তি বলি কথা নাই, সমস্তে দীক্ষা কু চিনিছন্তি, দীক্ষা সমস্তক সহিত কথা হউছি। মু সেইতিপাই রেডিও কু মু কেবে বি ছাড়ি পারুনি, রেডিও কু যেতে কষ্ট হেলে বি রেডিও কু মু কল লগেবারে ব্যস্ত থাই, আর রেডিও সহিত যদি কথা না হলে মতে বি ভালো লাগেনি, সেদিন আখিরে নিদ আসেনি।
0: আচ্ছা আচ্ছা, যাও যাও, আপনক রেডিও সহিত সবুলে এমিতি সম্পর্ক রহিতাও, আখিকি নিদ আসুথাও। আপন কহিবার কথা হলা যে রেডিও গুটিয়ে সামাজিক সম্পর্ক সৃষ্টি করি পারিছি।
1: হ্যাঁ দাদা, দেখুন তো মু গোটে কথা কহুছি যে রেডিও রে হজিলা জিনিস মধ্যে সে খোঁজি প্রাপ্ত হয়েছি, তো এই রেডিও দ্বারা এই রেডিও শুনিকি হি মতে সমস্তে চিনি গলে, সেই মু রেডিও কু বহুত খুশি হুয়ে।
0: ঠিক আছে ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ ভৌণী। আজ কহন্তু কেউ গীত শুনিবে আমার এই কার্যক্রমরে?
1: পদার্পণ করিথায় মা তারিণীকর পাখরে বি থায়ে, এতিপাই মু গোটা কর ভজন হি শুনিবি,
0: মা তারিণীকর ভজন আপন শুনিবে।
1: হ্যাঁ, আউ এ ভজনটাকু মু সমস্তঙ্কু ডেডিকেট করিবি, সমস্ত শ্রোতা বন্ধুমানঙ্কু, আউ প্রথমে আপনঙ্কু ডেডিকেট করিবি দাদা।
0: আচ্ছা, বহুত বহুত ধন্যবাদ, মতে আপন ডেডিকেট করিছন্তি, আহু আমো সমস্ত শ্রোতা বন্ধুমানঙ্কু মধ্য ডেডিকেট করিছন্তি, যেউমানে আমার এই কার্যক্রম আজ শুনুছন্তি, সমস্তঙ্কু আমি ডেডিকেট করে দউছু আপনক কহিবা হিসাবরে এই কার্যক্রম মাধ্যমরে, আউ আপনকু শুনাউছু আপনকর মনপসন্দর এই গীত মা তারিণীকর এই ভজন।

0: ସଜଣା ଲିଙ୍କ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ଆର୍ବିଆଇ କହେ,
1: ସଚେତନ ହୁଅନ୍ତୁ, ସତର୍କ ରୁହନ୍ତୁ।
2: ଅଭୁଲାଗିତ ଆଜି ପ୍ରଥମେ ଶୁଣନ୍ତୁ ଅନିତା ଗୋସ୍ୱାମୀଙ୍କ କଣ୍ଠରୁ ଏ ଗୀତଟି, ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ମହେଶ୍ୱର ପଣ୍ଡାଙ୍କ ରଚନା।
3: କଷ୍ଟମର କେୟାର ତରଫରୁ ଫୋନ ଆସିଥିଲା।
4: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা ১৯৭০ তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
5: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
6: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, ৬৪ বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ওপা, চাকরি মিলি গলা।
5: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়ায় শপিং।
4: হ্যাঁ পা, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
4: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
5: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
4: কিন্তু ওপা
5: দেখ, রোজগারর গুটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
4: হ্যাঁ পা, পার্টি মোর, বাজেট তোর।
6: আরবিআই কহে
7: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
8: শিল্পীঙ্କ କଣ୍ଠରେ ପରବର୍ତ୍ତୀ ଗୀତ ସରୋଜ ପଟ୍ଟନାୟକଙ୍କ ରଚନାରୁ।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: শুনন্তু খঞ্জনি ভজন পরিবেশন করিছন্তি পূর্ণচন্দ্র ভোই এবং সাথী। প্রথমে ভীমভোইঙ্কর রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: হ্যালো কেশনী,
1: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার। আজ্ঞা,
1: কুমারী দীক্ষা গোপাল, গ্রাম সিনাপড়া, পোস্ট করলা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি রু কহুথিলি।
0: হ্যাঁ ভৌণী দীক্ষা গোপাল,
1: হ্যাঁ দাদা, আপন মানে কেমতি আছন্তি?
0: বহুত ভালরে অছু। আপন স্পিকার অন করিছেন বোধহয়?
1: হ্যাঁ, স্পিকার অন করি দেইছি, কমে দউছি। হ্যাঁ,
0: আজ্ঞা,
1: এবে কমিলা দাদা?
0: হ্যাঁ এবে কমি আসিলা। দীক্ষা গোপাল ভৌণী, আপন তো টেলিফোন করিথিলে আমার এই কার্যক্রমকু এই কিছু সপ্তাহ পূর্বরু।
1: হ্যাঁ দাদা,
0: কার্যক্রম শুনিলে কি নাই?
1: কার্যক্রম শুনিলি, অধা অধা শুনিলি, অধা অধা শুনিলি নি, কারণ রেডিও টিকে কম আসে, তো সেতবেলে মু শুনি পারে নাই, আর যেতবেলে আসিলে সেতবেলে শুনে। মতে সবু কার্যক্রম ভালো লাগে দাদা।
0: আচ্ছা আচ্ছা, আপন আকাশবাণী আমার এই রেডিও কো কেতে বর্ষ হলানি শুনুছন্তি?
1: যেতবেলে আমার জেজে বাপা, জেজে মা, আর আমার বাপা বড় বাপা মানে রেডিও শুনুথিলে, সেমানে মতে ছোট বেলু এমিতি শুনুথিলে শুনুথিলে, মু রেডিও মানে রেডিও মানে কিছু জানি নথিলে, তারপরে রেডিও শুনিবাকু মু বি আগে গলি, আর রেডিও এবে বর্তমান বি শুনুছি।
0: এবে আকাশবাণী আমার 90 বর্ষে পৌঁছি যাইছি। আকাশবাণী কু আপন কেমিতি ভালো পাঁতি?
1: দেখুন তো দাদা, সে তো আমাকে বহুত শিক্ষা দেইছি, পানি পাগ ঠারু আমাকে সে সে কহিছি যে কেবে বর্ষা হব, কেবে কোন হব, আর কেবে পাক শুকিলা রহিব, সেই কথা মধ্যে শিখিবাকু মিলুছি। রেডিও রে আমাকে বহুত কিছু শিখিবাকু মিলুছি, আর রেডিও গোটে এমিতি কা জিনিস যে মানে চিনার পরিচয় মানে অন্য লোকঙ্ক সহিত বি আমাকে চিনার করাউছি। সে রেডিওটা মানে দূরা দূরান্তর দেশ বিদেশ ঠারু আমাকে লোকে চিনিছন্তি রেডিও রু। রেডিও রে আমি যেবে ঠারু কথাবার্তা হেলু, রেডিও যেবে ঠারু শুনিলু, আমাকে কেই বি জানি নাহান্তি বলি কথা নাই, সমস্তে দীক্ষা কু চিনিছন্তি, দীক্ষা সমস্তক সহিত কথা হউছি। মু সেইতি পাই রেডিও কু মু কেবে বি ছাড়ি পারুনি, রেডিও কু যেতে কষ্ট হেলে বি রেডিও কু মু কল লগে বারে ব্যস্ত থাই, আর রেডিও সহিত যদি কথা না হলে মতে বি ভালো লাগেনি, সেদিন আখিরে নিদ আসেনি।
0: আচ্ছা আচ্ছা, যাও যাও, আপনক রেডিও সহিত সবুলে এমতি সম্পর্ক রহিতাও, আখি কি নিদ আসু থাও। আপন কহিবার কথা হলা যে রেডিও গুটিয়ে সামাজিক সম্পর্ক সৃষ্টি করি পারিছি।
1: হ্যাঁ দাদা, দেখুন তো মু গটে কথা কহুছি যে রেডিও রে হজিলা জিনিস মধ্যে সে খুঁজি প্রাপ্ত হয়েছি, তো এই রেডিও দ্বারা এই রেডিও শুনি কি মতে সমস্ত চিনি গলে, সেই মু রেডিও কু বহুত খুশি হয়ে।
0: ঠিক আছে ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ ভৌণী। আজ কহন্তু কেউ গীত শুনিবে আমার এই কার্যক্রমরে?
1: তাহলে বি মু তো কেবে বি কেন্দুঝর স্টেশন রে মু যেতেবেলে পদার্পণ করি থাকে, মা তারিণী কর পাখরে বি থাকে, এটি
0: মা তারিণীকর ভজন আপন শুনিবে।
1: আউ এ ভজনটা কু সমস্তক ডেডিকেট করিবি, সমস্ত শ্রোতা বন্ধু মানকু, আউ প্রথমে আপনকু ডেডিকেট করিবি দাদা।
0: আচ্ছা, বহুত বহুত ধন্যবাদ, মতে আপন ডেডিকেট করিছন্তি, আহু আমো সমস্ত শ্রোতা বন্ধু মানকু মধ্যে ডেডিকেট করিছন্তি, যে মানে আমার এই কার্যক্রম আজি শুনুছন্তি, সমস্তকু আমি ডেডিকেট করে দউছু আপনক কহিবা হিসাবরে এই কার্যক্রম মাধ্যমরে, আউ আপনকু শুনাউছু আপনকর মন পছন্দর এই গীত মা তারিণীকর এই ভজন।

0: শ্রোতা বন্ধু, সময়ের ইশারায় আজির কার্যক্রমকে ইট রাখুছু। কার্যক্রমের শেষে আপনার কহি রাখুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনি থরে কই রাখুছু 06766258356। আউ গোটিয়ে কথা মধ্যে আমি কই রাখুছু, যে শ্রোতা বন্ধু মানে এই সপ্তাহে আম পাখক এই কার্যক্রমক টেলিফোন করে সে তিন মাস ব্যবধানের এই কার্যক্রমের সামিল হওয়া আমি অনুরোধ করুছু। তেবে কার্যক্রমের পরিসরর এটি দিয়ন্তু বিদায়, নমস্কার।
1: অন্তরঙ্গ আলাপ এবং মনপসন্দ গীতর সাপ্তাহিক ফোন ইন কার্যক্রম হালো আকাশবাণী এ সপ্তাহ পাই এতিকরে শেষ হলা। উপস্থাপনা কলে ভাস্কর চন্দ্র মিশ্র, বৈষয়িক সহায়তা করে মেঘনাদ মহান্ত এবং শান্তনু কুমার পাত্র, কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি। আকাশবাণী কেন্দুঝর।
2: মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে